0: বলছে বাইরে লরেন বাম দেবে, লরেন বাম দেবে চেয়ে লেফট সাইড সানারাম বদগি হজিক সে রাইট সাইড তো ইন সানারাক পগি মমি এমক মাইকেল মদি লরেন বাম দেবে এনি ফ্লিপ টক টক না বগি মমি এমক কক উরি মাইকেল রাইট রাইট প্লেং তা সানারাম বনিং আস হাই ওয়াই হরক পা দাই ফগ বদা দুবু ডেভিড নো ইন মাকি পজিশন লহো বগি মমি এমক নে তোঙান বা ইউম নাম রাজু গি হাইড্রেশন ব্রেক কি মতুংগি স্ট্রেটেজি এমাকক নে হাইবসি মাইক সেং বগি মমি দনি হাউ ওয়ে লাইন দা অমুক হানা রেং দাই এফসি গি প্রিকি কাম ফং দনা প্রিকি গসি সং থাম কিশন কাউন্ট না বসেম সারি সং থাম কিশন দুগ ওয়েদার গি কন্ডিশন দুকি মতিক নোং সে দুকি মতে আকন বা মং দ মংসলক পগি মমি মাকক সু উরি বাবক মিয়াম লিং বগি মমি দি তাদরি দুমক ইয়াম না ফজব ভাবুক ইংদন লাই ফ্রিকি কৌশল মিদিন লোল তাম কৌশলপনে বোল সে কাম ফাউবদ পালাম ডাইরেক্ট গোল লাইন কি ওয়াংবদ চাকিবন হজিকসে হন গোল কি কিরণজিৎ কৌখলকনব সেম সারি কিরণজিৎ অবিনাশ অবিনাশ মাইকেল তাম পিছলপনে আসনা হাফ টাইম কি হুইসেল খুবনা Neroka FC 1 FC Rengdai 1 taduna hojik phawbu ki oina goal asi level da lady ngasi ge match asi gi maru oiba masakti zona ka mai gi heading goal minat taraga nipan chap matam da chan gi ba goal da na minat nipan mukki chang da lit tauduna chalam laba matung da minat kun ga taruk chap matam da মবেঙ্গে না ক্রসিং তোলাক বোল নানি দি থাক গোল তাম চানিব না অন গোল চানিব নেরোকা এফ সি গোল হানোপনা গোল লেভেল হাফ টাইম ফাউবদিম উরি মেচ আসে নেরোকা এফ সি এপ্রোচ আহোব কয়াখলে গোল চানব ডেভিড কে ফজরব হেদিং গোল অনথোপিদব তোমান তোমান কোনার কিক কয়া কোনার কিক মঙ্গা পূর্ণ মরি তাকিব রেংদাই এফ সি কোনার কিক হাফ টাইম ফাউবদ তাকিব এটেকিং দিক ইম্ফেসিস পিরকান তিমনি সানব কি মমি উখি তোমান তোমান প্লেয়ার মেচ আসি ইম্প্যাক্ট পিনব হোনব মমি কয়াখু তাকি সালেম
1: আসেনবমগনি হজিক সানাকিব চে মনিমাগ এফ সি রেংদাই আমাদে নেরোকা এফ সি লমদমসিকে আদুগুমবা লেবাক লাইহাও হসিদা হগলকিবা লমদমসিকে ফুটবল পামজাবা ফুটবল বথাওয়া ইয়াউজাবা আদুগু ফেন কয়া আমাগি মঙ্গান কয়া মংফাউনা হঙ্গনি হাইবগে চেত পথাজাবা মগলোনা ইরামদ মণিপুর সিদা সাফংলকিবা ক্লাব আনিনি নেরোকা এফ সি আমাদে এফ সি রেংদাই হাইলব চি মনি মকি আরুইব মেচ গ্রুপ ডি কি চাম কুত্রা মঙ্গা রক সুব ইন্ডিয়ান ওল দুরান কবসি কি গ্রুপ ডি কি ওই আরুইব মেচ সিদা সানরিব মেচ সিবু সাকি ওই হোনন বগি দমক তমি ইং তানন বগি দমক ত মণিপুর কি মফম কয়া আমদে কি লাক পিরিব হেলমন সিং ইচিনি নাও সিং আমদে ফুটবল হাইব মসান সিবু পামজব থওয়া ইয়াউজব কয়া আমা নংজু নংসা কে আকিব লাইতন মচি লেংদন আদম লাইব কি মমি এদুনে কোন উরিব সে লোনা চতরিব চাম কুন্ত্রা মঙ্গা রক সুব এফ ইন্ডিয়ান ওইল জুরান কব সিগে ওইনা কই কোয়ার্টার ফাইনাল কি টিম সিং আদম খংব কি মমি এদুনে লোনা কোয়ার্টার ফাইনাল চংগ্রব টিম সিং আদুদি গ্রুপ এ এ গে ওইনা মোহন বাগান সুপার জয়েন আদুগা গ্রুপ সি গে ওইনা এস সি দিল্লি আদুগা গ্রুপ ডি ওইনা হজি হজি নাসিগি ম্যাচ আসিবো সানারিবা কুইদম দম মণিপুর আসিগি আদুগ মক্লাব মরিবা আহান বইনা ইন্ডিয়ান ওল জুরান কব সিগি টুর্নামেন্ট আসিগি পোয়ারিদা আহান বইনা সারুক ইয়ারিবা ডিভিডেন্ট টিম আম ওরিবা এফ সি রেংদাই লয়না গ্রুপ এফ কি উইনার দা নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি আকুই মমাং থাকি টোঙা টোঙান বে ডিসিশন সিং দা চ্যাম্পিয়ন ওইদনা নর্থ ইস্ট আসে আকুই ভারত কি ওইনি কমতন্দদি ফুটবল হাইরিবা মশানা আমসুং টোঙা টোঙানবা সানা কোনবগি মশানা সিদা থৈদোনা নোপতে হাইবা উলিবা দুগুমবা ক্লাব মোরিবা নর্থ ইস্ট ইউনাইটেড এফ সি গ্রুপ এফ কি উইনার ওইদুনা আকুই মথং কি রাউন্ড গিদমক তো খুমাং চাওছেন বতিম সিং নে লয়ননা হাউজিক পাওবদ গ্রুপ বি এমদি গ্রুপ ই কি ওইনা আকুই হাউজিক পাওবদ খানব নন্দ্রি লয়ননা গ্রুপ বি কি ইন্ডিয়ান আর্মি ফুটবল টিম আমসু মোহাম্মদান এস সি হাইবা টিম আনি ম্যাচ আসে ngasimak sanaduna koi hariba group b gi oina su irai laina khangba ngamlagani amasung group e gi oina su haiyeng tarik taragu humdoi sida silong lajong fc amadi langsning fc hariba team ani si sanaduna hariba koi group e gi oina su quarter final changa dorba team ase karam karam ba team nong habu irai laina khang tok pangamlagani amasung tonga tonga group taruk sida gi akoi gi best oina best runners up habadi akoi second position da laiba quite the favorite team ani kangalatuna ari ba north stage da changmang kya bagi kudong chaba ju su chatri ba indian all duran cup si da su lady maramaduna hari ba best two team adu karam karam ba koi group te ki local ka da ke hai ba du di aju pau bagi oi ne de hai ba ngam da bagi jo maduni lady ba se loira na chatri ba indian all duran cup si gi oi na quarter final gi match sing ase lagliba august ki tarik taraga taruk amadi taraga tareta koi ye schedule to bagi mami yedune koi no uri ba se loina loina na akoi quarter final nipan asi gi manu me team nipan asi gi manu team mari di already akoi khang bangam duna ari ba mohan bagan super jain sc delhi fc rangdai amsung norwich united fc hari ba team singa se quarter final already sang ka ba team ama uri loina na tonga tongan ba entertainment program kya ma ka loina nga se yesu gum ba group d gi lotion bagi match sibu saru gyana na bagi damak ta la piri ba chini na ahlaman irai cha khwai tara sibu pungning pelhan na bagi damak ta indian oil duran cup management team gi mike de gi so nungai nungai ba entertainment program kaya ama akoi mya mang utki bagi mami de so ko uba pangre ama de lamdam se gi sangna ra footballer kaya ama ama de mamang tak te sports event kaya ama da saru gyabiram laba adugum ba foot sanaroi kaya ama ikoi nasi ki mecha se mieng ta nan bagi ngot lak pagi mami du so ikoi no uri amade akoi fc rank da amade nero ka fc ge hoje hoje substitute bench the pham duna ikoi ge ko head coach oi ri ba mio singa se na sin torak pa ngai na bagi ngai ri ba du ma sanaroi sing till the practice to bagi mami du ne loina na lam dam masi ge sangai ra ba manipur gi maming leiraba matam isai gi chaliba khongsa da sida achawar pida kaliba naha ahan kayama gi apamba adugumba isai kayama number leiraba isai kayama kudol to ngamba adugumba lamdama siki sai sakpa utam akwai mya mangda maha ke performance pibu gi mami edune koi ne uriba se loina loina na leiriba akwai gi ba boxing asi gi marap to gi so utam bu pamza ba utam bu ngauza ba adugum ba babo kaya amasi ga ona mara bara ka da utam di performance asi bu akoi enjoy to duna harau mino kaloi na akoi nasi gi match se first half ki miko asi break asi da adum ak enjoy to mina ba gi mami adune umar akoi hoji hoji ba fc rank da gi ona pain sa pami ba substitute on a lady ba player defender brazu aduki matik maming leiraba adugum ba experience leiraba defender am khakta ni fc rank dai gi oina aduka raju ji bench ta thamle isi ye choba maram ase ai gi oina de quarter final match ase yam na nakpa ko gi matam oi bana maram ora kan da quarter final da adung wa faza pa performance bihan ning bagi mami aduni akoina uri ba se amade fc rank dai gi tongan tongan ba koina mamang thakta match phangduna achoba koi role lokiba ya goalkeeper kamai pantiga koi ngasi ki match sida su pen sa phamba gi mami edune amade tonga tongan ba koi gi chanaroi singh pen sa phamba gi mami edu so aduma tari james pomai aduga kamai pantiga tingkau chungkang mai hari ba player singh asina pen sa phamle ibagi acho maram se ase aini hek uzo matam gadre lakadori ba quarter final message da yana fajaba performance pirakani habagi achet par thaja ba doni loina loina na nero ka fc gi oina su yumnam raju head coach na aki no riba sanaroi singh as da choba khudong chawa advantage kaya ma pibo na pibo oina koi nasi gi aroi ba match sa sida wa first 11 da saruk ya handuna hari ba kamna maming le raba adugum ba maling gi oina pai de gi li raba tournament si gi manung chal li ba indian world duran ka ba sida ahan boina as we saruk ya han ba duga home ground we bagi khudong cha ba do lora ka da manipur ge mya ma ma sung ma ki kai roi le kai sing gi mamang da acho upa performance ma pi rak na bagi khudong cha ba pi ba we na ta we uma
2: aseng mane salem ngasi gi match ase do gi ma ting nuwa ra ga da ba match ma khang ne do ga tongan tongan ba team sing qualify oi na khiba ga loi na already four team qualify oi bang ngre ha na ngasai so hai bi ram ba do mai na group a gi oi na akoi Mohan Bagan 9 points match ahum da hum mangam khibne do guys Bengal so 6 points aduga goal difference tuya phanguna second best team second best team team is Bengal ma disak so so da ta ra gani ha bisi confirm oi bisu yar ba pora makha oi re do ka masiga loina na to to group sing da ki ngamak pa Tim Singh na hari ba akoi ge satthari ba chama kuntra manga suba Indian Oil Duran Cup ki kota final match da akan balamba ama tauna rakani hai bagi wafa masini edo ga ngasi ki match asi ki wena su ngasi ki phaja ba masaga ma uri ba se akoi na pak chara ba kumalam ba ki sere masida tilli ba miya masina nin khong ba edo ga ma koi na harau bagi mami edo ga timani makki iram da masigi tim ani maksi iram da masigi tim ngakta oi bani na hai riba tim singh asigi support chi adugi matik yam ba do ga mahausana manipur gumba sana khona bada ahen ba midiyang chang ba sana khona bane bu hai ba taragadi kari gumba aki ba ma phawa lai taba sana khona bagi da makta punamak ka thok pangam ba do gumba akhoi gi iram da manipur ma oi bani na ngasigi match asida so akoi sana khona ba football ma sana sibu support tau bagi masing aduki matik ya mi hai ba wafa masini aduga ausik se sangnai ra ba singer utam mayang lambam yam na phaja ba performance pidi aduga tongan tongan ba organizer singa live tiliba mayang gi akoi pena na bagi da makta akoi ball distribution akoi official ball sing Bhavok Singh da yenthokpagi kaukhatuna yenthokpagi mami yama kakso uri spirit of the game si preserve ta unana ba duka miyam singh si pelhanana ba hona bagi mami yamna chauna Indian Oil Duran Cup sinbi langbi deba singh na hona bagi masak tu uri eduka ekoi na hausik si yengba yaba si nreng da ayab si gyo inedi makha tabo round si chang labani na makhoi कोलकाता द चतुना मखाता बरांची सोना के दब नहीं दुना आई रिबर मेट्स क्वार्टर फाइनल के मेट्स तो माय पार्क ने ना बा अकन बमोंग द मखोगी कोच रिबर कैथरी मायूम बिरबल सिंह ना अकन बमोंग द लंबा पारकनी ताऊर हल्लकनी है वैसे निंग सिंह बयाई अदोगा क्लब वैसे याम ना इकोई कोई दुर्गे मामांग द 2025-26 debut temoina yau kibagaloina na makoi i league 2 season ase maktada second runner sap ki mafam point chamana ba taraga su yamna point chamana ba point phangduna goal difference ta goal difference ama khakhena banam ramar kan da champion mak oi ba ngam hauda ba taraga su i league 2 da promotion phangki ba du gumba tema makakne ai ba tema si no ne da best au ba iram da manipur ase gi leimai da chauba du gumba timba makakne haudorakpagi magi jani yamna kuina sangna laktaba targa so atenma matamase da tongan tongan ba state league amade tongan tongan ba ekoi gi tournament sing da achauba mafam kaya kan mangam ke ba adu gumba play timba makakne do ga neroka fc di miyamne hena khangna ra ba 1960 ga 5 da haudokhi ba adu gumba The Orange Brigade haraga miyam na hen na thoidok hendok na khangna ba Manipur ge lai mai sidagi I League ta yaubangam ba ihan han ba tim oikhi ba aduga makhoi gi milestone amadi makhoi gi honors aduki matik yam ba tongan tongan ba I League ki runners of 2017-19 na takra ba I League second division ki champions 2016-17 da takhi ba I League second division third place 2015-16 da takhi ba Manipur State League champion 2014 number 16 the Oibang Amkhraba Manipur State League runners of Anirak Hanna 2007 number 9 the Takhraba Duran Cup ki runners of Pauba hoi ki prestigious Duran Cup ki runner of Pauba 2016 the Taduna yam achauba mafam ma kali ba aduga Tidimin Invitation Football Trophy champions 2004 the Lobang Amkhraba Chura Chan Singh Trophy the famous Manipur gi famous soi riba trophy ma chura chan singh trophy da 6 times champion oi bangam khraba 2000 2012 13 2014 15 2016 abadi 2018 19 aduga 2019 hai riba season singh ase da chura chan singh trophy taruk lak hana lobangam khraba runners up anirak 2002 amade 2008 ta tabang okraba bodosa club ki runners up takraba aduga siroi lili club ki runners up tabang okraba tim amakhakne aduga manipur ki khwaidagi successful loiriba football

মুরাইয়া মারে গিল গো মুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে মুরাইয়া মারে গিল গো মুরাইয়া উড়ে পাড়া পড়ছি উইটা বলে বটের চিরা কুড়ে।